0: ইনশাল্লাহ,
1: ক্যা বাত হে ভাই, বহুত আচ্ছে।
2: নূহ কে মিল না সবি সে,
1: হামারি ফিতরত হে,
3: হামারি ফিতরত হে,
1: ক্যা বাত হে,
3: বাহ বাহ বাহ,
1: বহুত খুব।